0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ।

শ্রোতা বন্ধু, লাইভ ফোন ইন কার্যক্রম সম্পর্কে বিশেষ সূচনা। আসন্তা 13 তারিখ শনিবার আকাশবাণী কটক কেন্দ্র তরফ পূর্বাহ্ন 10টা-11টা পর্যন্ত এক ঘণ্টা পাই এক বিশেষ ফোন ইন প্রশ্নমঞ্চ কার্যক্রমের সিধা প্রসারণ করা যাব। এতে বিষয় রয়েছে সুস্থ বয়োবৃদ্ধি সহ যোগাভ্যাস। এই কার্যক্রমের বিশেষজ্ঞ ভাবে যোগ দেবে যোগ প্রশিক্ষিকা মঞ্জু মিশ্র এবং যোগ প্রশিক্ষক সুরেশ কুমার মহাপাত্র। কার্যক্রমক সংযোজনা করবে প্রজ্ঞা পারমিতা সাহু। শ্রোতা বন্ধু, মানে এই বিষয় সম্পর্কিত প্রশ্ন টেলিফোন নম্বর 0671-230-3146 এবং 0671-230-3149 জরিয়ে স্টুডিওরে উপস্থিত থাকা বিশেষজ্ঞ সিধাসলখ প্রশ্ন পচারি উত্তর পাইপারে। সূচনাটি এতিকরে শেষ হল।

শ্রোতাবন্ধু, আজ নিজের মনকু হালকা করা বা কিছু দুঃখক ভুলে যাওয়া নিশা যে আমার সবুকিছি সে কথা আপনার ভুলে যাঁত। নিশাসক্ত মানুষক এ সমাজ ঘৃণা চক্ষুরে দেখে, যে কথা নিশার বুড়ি রই মানুষ বুঝি পে না, সময়ক সে বুঝি পে না, চিনি পে না, নিজের পাখ মানুষক পড়াই পে না সে মনক, তাহলে এমিতি জীবন কণ জীবন, বরং এ সমাজ সেতিকি অলোড়া এবং অদরকারী মধ্য।

0: দরকার। তম দেহের ঠিক সেটিকে অছি টোপাই বি অধিকা নাহি, তেণু অশ্রুত্যাগর অর্থ চেতনাহীনতা।
1: মো উপরে রাগ না জন,
0: যা বি হোক তুমি কান্দি পারিবনি।
2: জন ঠিক কহ সোফিয়া, তুমি মনকু দৃঢ় কর।
1: মানিলি, মো শোক মো ভিতরে থাও।
0: কিন্তু সোফিয়া, মু জানি পারি কি হঠাৎ তুমি আম উপরে এত বিরক্ত কাহিঁকি?
1: তম উপরে না জন, মো নিজ উপরে। সত্য কহুছি, মতে আর কিছু ভাল লাগুনি। আচ্ছা জন, মতে এই পোশাক আর হেলমেট খোলিবাকু অনুমতি দেই পারিব?
0: না, অসম্ভব।
1: 1000 কোটি বর্ষ ধরি পিন্ধিলেনি, এই খোল ভিতরে যেমতি মোর নারীত্ব মরি আসিলানি।
0: যুক্তি করি লাভ নাই।
2: অবজা হো না সোফিয়া, এই পোশাক আমার খোল নহে, এহা আমার দ্বিতীয় চর্ম, আমাকে রক্ষা করুছে। তুমি ব্যস্ত হো না, আখির পলখরে আমি 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করুছে। যেকোনসি মুহূর্তে আমি কোনসি এক জীবন উপযোগী জগতরে পৌঁছিবার সম্ভাবনা আছে, সেটি তুমি বিনা আশঙ্কার এই পোশাক কাড়ি দিয়ে পারিব।
1: আশা দৌছ
2: কাহিঁকি নুহে, আশা করিবা আমার রক্তগত।
0: শূন্যর সৌন্দর্য তুমি কোন উল্লসিত করুনি?
1: না জন, মু চাহিঁ জীবনর সৌন্দর্য। শূন্যতা নুহে সবুজি মা, অন্ধার নুহে বর্ণীল আলোক, জীবন মু চাহিঁ জীবনর সৌন্দর্য। মতে তুমি সেইঠাকু নিয়ে চল জন।

0: অজানা শব্দরু সৃষ্টি হয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ড, কিন্তু কি জানে, কি বা জানে?
1: চাল চাল, নিকটরে যে উজ্জ্বল পাহাড়টি দিশুছি তারি গুম্ফারে বিশ্রাম করিবা। মো টিকে হাতপাদ সড়ক নেওয়া চাহে।
0: না, বিশ্রামর বেড় আসি নাই। সোফিয়া তোমার পাপুলিরে আউরি গছ লগাইব খব, এবং অরণ্য ফুল ফলরে ভরিগলা পরে সোফিয়া পাইব পুনর্জীবন, পশুপক্ষী মানে পাইবে পুনর্জীবন, তাপরে হইত বিশ্রাম কথা কহিপার। জানিছ, গোটে গ্রহর গোটে পৃথিবীর দায়িত্ব আমরি উপরে, আমরি উপরে।
2: তাপরে সবু পশুপক্ষীকে ফ্রিজর স্বাভাবিক অবস্থা আনিল।
1: হ্যাঁ মা, ময়ূর শুয়া সারি কুম্ভাটুয়া হংস বগ কেতে না কেতে পক্ষী, হরিণ ঠেকুয়া মেঢা ছেলি গোরু গাই কেতে না কেতে তৃণভোজী পশুঙ্কু পুনর্জীবন দেলু। পক্ষীঙ্ক ধ্বনিরে নূতন অরণ্য মুখরিত হয়ে পড়লা।
2: গছরে ফল ধরিলা তো?
1: হ্যাঁ মা, গছ মানে আমার মন জানিলে, মাত্র দিনে দুই দিন ভিতরে ফল ভারে অবনত হয়ে পড়লে বৃক্ষ মানে, মনে হল আমি যেমন এক নন্দন বনরে অছু।
2: তারপরে?
1: তারপরে সোফিয়ার ফ্রেশ মুক্তি।
0: কিন্তু ইন্দ্রজিৎ ভুলি যাও না, প্রথমে তোমাকে মহাকাশচারীর পোশাক খুলে দেব পড়িব।
1: তা তো নিশ্চয়, সেই গছ ছাইকু চাল, সেইঠি পোশাক খুলি সোফিয়ার আবাহন করিবি।
0: পোশাক খুলিবা এতে সহজ কথা নুহে বন্ধু।
1: কাইকি কোন অসুবিধা?
0: এইটা মহাশূন্য নুহে, এটি সময় অছি, পোশাক খোলু খোলু তম উপরে লবি হয়ে পড়িব সময়, মাড়ি আসিব বার্ধক্য চরা মৃত্যু।
1: বার্ধক্য মৃত্যু?
0: পৃথিবীরে থিলে তমকু ইয়া ভিতরে কেতে শহ কোটি থর বুড়া হয়ে মরিবাকু পড়িথান্তা হিসাব করছ? আমি মাটির মানুষ ইন্দ্রজিৎ, সোনা রূপা বা কিছু গ্যাসীয় বস্তুরে আমার দেহ তৈরি হয়নি যে আমি নক্ষত্র মানঙ্গ পরি হাজার হাজার কোটি বর্ষ বঞ্চি রহিপারিবা।
1: তেবে করিবা কর, পোশাক তো নখুলে ন চলে, সোফিয়া আছে মো পাপুলরে।
0: সে কথা ভাবিছি মু বহুত আগরু। নিও এই দুইটি ক্যাপসুল, সবুজটি তম পাইঁ, লালটি সোফিয়া পাইঁ।
1: ক্যাপসুল?
0: পোশাক খোলিবা মাত্রে তমে খাইদব।
1: কোন হব খাইলে?
0: আজিঠারু আহুরি একশহ বর্ষ বঞ্চিব।
1: মাত্র তম পাইঁ? তমকু ভিতর দিনে পোশাক খোলিও কব জন?
0: তৃতীয় বটিকা তৈরি হয়ে পারলা নাই, জানিছ, এই বটিকা দুই প্রস্তুত করিবা পাই বিশিষ্ট বৈজ্ঞানিকঙ্কু দশ বর্ষ লাগিছি, শহে জন পুরুষ আউ শহে জন নারী জীবনদান করিছন্তি। পুরুষঙ্কর শরীরর সারাংশরু তুম পাই, নারীঙ্কর দেহর সারাংশরু সোফিয়া পাই তৈরি হয়েছি, মো পাই সম্ভব হেলা নাই।
1: তেবে এটু তবে খাও, মোঠার তোমার বঞ্চি রহিবা এই নূতন পৃথিবী পাই বেশি আবশ্যক জন।
0: না ইন্দ্রজিৎ, তোমার শরীর পাই এটি প্রস্তুত হয়েছি, মো পাই কাম ন দেই পারে।
1: কিন্তু তবে এপরি কাহিকি কল জন?
0: উপায় নথিলা ইন্দ্রজিৎ, মানব জাতির সুরক্ষা পাই এহাটার মো অধিক বা কোন করি পারিথান্তি
1: জন।
2: তাহলে তুমি সে ক্যাপসুলটা খাইল?
1: হ্যাঁ, পোশাক খোলিবা মাত্রে জন মতে নিজ হাতে খোই দেলে, দেলে প্রচুর পানি পিইবা, মো কিন্তু যন্ত্রণায় চিৎকার করে উঠিলি,
3: আহুরি পানি দিও জান, শ্বশরে শ্বশরে তন্ত্রী বর শুখি যাচ্ছি, আহুরি পানি, আহুরি আহুরি।
0: ও নিও ইন্দ্রজিৎ, পিও, যেতে ইচ্ছা যেতে ইচ্ছা সেতে পিও।
3: তন্ত্রী ও ছাতি বর কোন হয়ে যাচ্ছি, সবুঠি গোটে অসম্ভব ধরনের চলন, পানি বোতলে তুমি তুমি মতে তরল অগ্নি পিয়াও না তো?
0: বহুত কষ্ট হচ্ছে না?
3: বড় কষ্ট হচ্ছে না? না, ময় বঞ্চিবি নেই, জীবনের লোক লোভ দেখি, জীবনের লোভ দেখি তবে মতে মৃত্যু দেই না তো? সোফিয়া সহিত তুমি এটি একাকি ভোগ করিব বলে ইয়ে তোমার রঙ্গিন চক্রান্ত নুহে তো জন?
0: ইন্দ্রজিৎ, কোন ইচ্ছু তুমি পিলাম করে কইছ? যাহা কৌছ চিন্তা করে কৌছ তো? কোটি কোটি মৃত্যু তোম ভিতরে, সেই মৃত্যু মানক সহিত জীবন শক্তির সংগ্রাম, বিশ্বাস করো, বিশ্বাস করো ইন্দ্রজিৎ, টিকক পরে সব শান্ত হয়ে যাব।
3: বিশ্বাস তো করিবি,
0: সন্দেহ কর না, হয়তো এহা ক্ষুধার মন্থন হইপারে, পারে

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: হেইগলা বন্দোবস্ত, কাহার কুটির ফিস্র দেখা 20,000 লোন তুরন্ত।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আম গীতরে শেষর শিল্পী ঝুমকি রথ, শিল্পী গাইছন্তি রবীন্দ্রনাথ দাসঙ্কর রচনারু।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: प्रजर्गुरुचु तेलिंगी वाद्य परिवेशन करिछंती नवकिशोर नायक एवं साथी।

0: ভৌণী সংকট এবং আহ্বানগুড়ি মোকাবিলা করিবারে দক্ষতা এবং পরিশ্রম দৃষ্টি মহিলা কেবেহেলে পছরে পড়ে যাই না সে সবুলে আগকু আসছেন আজর বুদ্ধিমত্তা সহ কেবল যে এই আহ্বানগুড়ি সম্মুখীন হয়েছেন সে কথা নুহে বরং নিজের সাহস এবং বুঝামণ দ্বারা ইয়ার মূলোৎপাটন করেছেন। এই দৃষ্টি দেখা গেলে আজর নারীর কুশলতা এবং পারঙ্গমতা সর্বজন বিদিত তেমনি ভৌণী কেবল আজ নুহে বৈদিক কালের কথা দেখা তাহলে জাঁপার যে সে সময় নারী মানুষ জ্ঞান যুদ্ধ কলাকৌশলতা পরাক্রম বাস্তবিক বেশ প্রশংসনীয় লা আগরে বৈদিক কালের এমিতি অগণিত নারী চরিত্র অনেক পরাক্রম গোটে গোটে কালজয়ী উদাহরণ। এই পরিপ্রেক্ষী আমার আজর নারী মহলে রক্ষিছু গোটিয়ে আলোচনা বেদ ও উপনিষদরে নারী আলোচনা করেছেন বীণাপাণি পণ্ডা।
1: বেদ ও উপনিষদরে নারী শব্দর ব্যুৎপত্তিগত অর্থ হেউচি নারয়তি যা সা নারী অর্থাৎ সমগ্র পরিবেশ ও পরিবেষ্টনীকু যে সমৃদ্ধ যশস্বী মহিমামণ্ডিত করে নিজের বিদ্বতা অদ্ভুত প্রতিভা অসাধারণ জ্ঞানরে নিজের স্বকীয় গুণ যোগু সমগ্র সমাজকু পুষ্কল রুধিমন্ত করে দিগদর্শন দেইথায় সেই হি প্রকৃত নারী পদবাচ্য। সেথিপাই শাস্ত্রে রহিছি যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা অর্থাৎ নারীর এই অসাধারণ প্রতিভা যোগু সে মহিয়সী ও স্বকীয় ঔজ্জ্বল্যরে অধিকারিণী তেণু সমস্ত ক্ষেত্রে সে পূজনীয় ও বন্দনীয়। এই বিশেষ গুণ যোগু দেবগণ মধ্যে প্রসন্ন হয়ে থাকে। ভারত ভূমি হচ্ছে আর্যভূমি। ভারত সর্বধর্ম সমন্বয়ের স্থলী বহু ধর্ম ও সংস্কৃতির সমন্বয় ক্ষেত্র ও বেদ উপনিষদর মহামিলন ভূমি। ভারতীয় জনমানসরে এই আর্যাবর্তর অমলিন সৃষ্টি রূপে রয়েছে রূপ সাম যজ্জু ও অথর্ব রূপী চারিবেদ ও উপনিষদ মান। এই বেদ ও উপনিষদ মানঙ্কর হিন্দু ধর্মর নীতি নিয়ম পূজা বিধি শাস্ত্র অনুযায়ী মার্গদর্শন আদি অনেক ধর্মধারণা ও কর্তব্য পাড়নর উপায় এই সবু সংস্কৃত ভাষার লিপিবদ্ধ হয়েছে। সংস্কৃত নাম দৈবী বাক। দৈবী ভাষা রূপে সংস্কৃত ভাষার স্থান সর্বোচ্চ অদ্বিতীয় ভাষা রূপে স্বীকৃত ও সুপ্রতিষ্ঠিত লৌকিক অলৌকিক চিন্তা চেতনার মূল উপাদান বিজ্ঞান দর্শন শাস্ত্র শিক্ষা মহাজাগতিক তথ্য সংস্কৃতি ইতিহাস গাণিতিক সিদ্ধান্ত আদি সমস্ত তথ্য এই সংস্কৃত ভাষার লিখিত বেদ ও উপনিষদর মিলে। বেদর হি এই সমস্ত তথ্য লিপিবদ্ধ ও বেদ হি কেবল ভারত নুহে বিশ্বর সর্বোৎকৃষ্ট প্রথম সাহিত্য। বৈদিক সাহিত্যের প্রসার ও পরিপুষ্টি ক্ষেত্রে ভারতবর্ষর অবদান বিশ্বপাই অকল্পনীয়। বেদর স্রষ্টা

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শিবাঙ্ক কণ্ঠরে কার্যক্রমের পরবর্তী গীত।

শ্রোতাবন্ধুমানে কার্যক্রম শুনুচন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু শুনুচন্তি ওড়িয়া আলবম গীত। এথর ওড়িয়া আলবম গীতটিকু গাইছন্তি মহম্মদ আজিজ।

0: দেইদেব
1: বড় ডাক্তারখানা যাই বড় ডাক্তার পাখরে দেহ দেখে আসব। আগথর কইছিল মো কথা শুনিলনি, মা চিকিৎসা নপাই আর পারিকু চালিগলে, এথেরে মো কথা মান, অবুঝা হুয় না।
0: কণ কহিলু কালেই, তোতে বিকি দেবি, কেতে যত্নরে কষ্টরে তোতে এড়ে বকটরু এড়ে কলিনি, কেতে বিপদ আপদ আসিছি তো দেহরে হাত মারিনি, তো ছাইরে টিকে বসিগলে দুঃখ দূরেই যাইছি, আউজি গলে দম্ভ ফেরি আসুছি, কথা হেই বুড়া হেইগলিনি, আউ কেইটা দিন তো সাঙ্গে কথা হেবাকু, তো ছাইরে থকা মন্টেই দেবাকু, মু তো পাচি গলিনি কেতেবেলে কো কথা, তু একা ভরসা, তো মনকু এমিতিকা কথা কেমিতি আসুছি, না না কসমিন কালে তোতে বিকি পারিবিনি, তু বা মো পুয়ো।
1: হও তমে যাও, টিকে গড়পড় হেলে নিদ হয়েযিব, পানি পিব, আউ থন্ডারে বসন।
0: পত্রর ঝড় ঝড় কাকর না পানি কণ পড়ুছি মো উপরে, হু যাই তু থা, এ অন্টা ধরিছি যে হঠাৎ উঠি হেউনি, হাউ মু যাও।

0: শ্রোতা বন্ধু নমস্কার। স্বচ্ছতার মূল্য আমি সমস্ত বুঝলে, প্রত্যেক ব্যক্তি মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার আবশ্যকতা অনুভব কলে। প্রশাসনিক স্তরের মধ্যে এ দিগরে অনেক পদক্ষেপ সব নিয়েছে। তবে কেন্দুঝর মুনিসিপালিটি স্বচ্ছতা কার্যক্রম কিভাবে ভাবে আগিয়ে চলছে এ বিষয়ে আসন্তু পচারি বুঝিবা।
1: নমস্কার ম্যাডাম, না হলে পুতুলি জেনা স্বচ্ছসাথী ওয়ার্ড নম্বর 9 জগন্নাথপুর।
2: ভৌণী, আম এই কেন্দুঝর মুনিসিপালিটি বর্তমান স্বচ্ছতা কার্যক্রম বা সফেই কার্যক্রম কেমতি ভাবে চলছে?
1: সফেই কার্যক্রম ম্যাডাম যা ছিল আগরু এবে বহুত টিকে ভালো চলছে। প্রত্যেক দিন আমার রাস্তা মেন রোড ঝাড়ু করা হচ্ছে, গলিকন্দি বি সব আমার ঝাড়ু করা যাচ্ছে, ড্রেন ক্লিনিং রয়েছে, বুস্কটিং রয়েছে, যৌ জায়গার ব্লকেজ রে পানি যা আসা করিপার পানি নিষ্কাশন কেমতি ভালো ভাবে হয়ে পড়ব তার মধ্যে ব্যবস্থা করুছু। তার সহিত প্রত্যেক ওয়ার্ডর যে ড্রেন রয়েছে সেটার ব্লিচিং পকা যাচ্ছে, আউ মশা তেল বি পকা যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে থাকে মশা ধূয়া বি আমার কলোনি মানকরে রাস্তার এমতি গাড়ি বুলুছি। আমার কাম হলো একচুয়ালি সেগ্রিগেশন, আমি প্রত্যেক ঘর ভিজিট করছু, লোক বুঝাউছু অলগা অলগা ওদা শুখলা সব অলিয়া আমার দেওয়া পাই লোক মানে দৌঁচান। আমি ম্যাডাম প্রত্যেক দোকান সব ভিজিট করছু, পলিথিন বন্দ বি আমি করছু, তো যৌটি বি আমার সোলো সব চৌপতি লোক মানে খাওছেন সেটি বি আমি বারণ করছু। চা স্টল রে আমি যাইকি সেটি বি আমার সচেতন করা হয়েছে, সেটি কাচ গ্লাস বি আমি ইউজ করিয়া পাই লোক মানুকু কইছু। প্রত্যেক দোকান আমি যাইকি ভিজিট করিকি ডাস্টবিন বি দেখুছু, দুইটা লেখা ডাস্টবিন সেমানকু কোয়া হয়েছে রাস্তার ন পকাইকি ডাস্টবিন রে পকাইয়া পাই। দোকান পাই স্বতন্ত্র রাত্রি বি গাড়ি বি বুলাউছু। দোকান ভাই মানে তো আগরু যাহা সচেতন নছিলে এবে ইয়ে সচেতন হয়ে গলে, কথা মানিকি সেমানে পত্র চৌপতি বি ইউজ করছেন, ডাস্টবিন বি সমস্তে রাখিলে, রাত্রে যে গাড়ি বুলুছে গাড়ি বি সমস্তে অলিয়া বি পকাউছেন।
2: বিভিন্ন কাম পাই লোক মার্কেট উপরকু আসুছেন, তো এথিপাই আমার শৌচালয়ের ব্যবস্থা কেমতি কোন রহিছে?
1: আজ্ঞা রয়েছে ম্যাডাম, দুই প্রকার শৌচালয় আমি রাখিছু। যেহেতু লোক টাউন উপরে বেশি যা আসা করছেন সেমান পাই স্বতন্ত্র আমার গোটে পব্লিক শৌচালয় রয়েছে, আউ বস্তি ভিতরে ম্যাডাম আমার গোষ্ঠী শৌচালয় বি রয়েছে। টয়লেট তো সবু লোকর অছি আজ কাম কার্যরে কি কোন গ্যাদরিং, যেহেতু টাউন রয়েছে জায়গার অভাব রয়েছে, তো সেইপাই গোষ্ঠী শৌচালয় মধ্যে আমার রয়েছে বস্তি ভিতরে।
2: তার পরিষ্কার পরিচ্ছন্নতা উপরে আপনার মানে কেমতি কোন ধ্যান দৌছেন?
1: সে সব ম্যাডাম আমার এসএজি মানুষ সব হ্যান্ডওভার করা হয়েছে, এসএজি মানে তার দায়িত্ব নৌছেন, প্রত্যেক দিন সেটা সে ক্লিন করছেন, তাহলে ম্যাডাম আমি সব ভিজিট করছ।
2: এইটি তো আমার জন স্বচ্ছ কর্মচারী ভৌণী অনেক তাঁর সহ টিকি কথা হচ্ছ, কেমতি কোণ সে যাই ফিল্ড উপরে কাম করছেন?
3: আজ্ঞা নমস্কার।
2: নমস্কার,
3: মো নাম সুস্মিতা মুখী, ওয়ার্ড নম্বর 11 কাম করে। আমি প্রত্যেক দিন সকাল 5টা-5:30 ভিতরে আসিকি না প্রথমে এনএস ঝাড়ু করু, ড্রেন উপর তল পুরা ঝাড়ু সফা সুতর করিকি না, তারপরে আম ম্যাডাম মানে কুহতি যে আজি কো গলি কো এরিয়া ঝাড়ু হব, আমি সেই এরিয়া বি ঝাড়ু করিকি না, যে যে কমপ্লেন বি থাকে কেতবেলে কেমতি সেগুলা বি সব ম্যাডাম কহতি আমি সব ক্লিন করু যাই।
2: তো আপনি এই সব কাম যেতবেলে করন্তি এমিতে ফুনি কেবে মনারে আসে না এতে অপরিষ্কার কাম সবুবেলে অলিয়া আবর্জনা পড়ুছে, এগুলা সবুবেলে কি করিব এই কাম ছাড়ি দিবি?
3: না ম্যাডাম, ভাবিকি বাহারিছি যে কিছু স্বচ্ছ করিবি, তাহলে সেটা ভাবিবি কাহিকি যে এত অলিয়া কাম করিবি না, সেটা

শ্রোতা বন্ধু মানে শুণুছেন হিন্দি কথা চিত্র গীত এইটি আপনার কহি রাখুছু আজ রাতে দশটা পঁয়ত্রিশ মিনিটে শুণবে অনুরোধে পুঁজি হিন্দি কথা চিত্র গীত কার্যক্রমের পরবর্তী কথা চিত্র অকেলে হম অকেলে তুম কণ্ঠে সজাই উদিত নারায়ণ এবং অলকা ইয়াগ্নিক।

এই চিঠিটি আসিছি যশীপুর ময়ূরভঞ্জরু। লিখিছন্তি রবি, মালতী, গীতা, স্নেহা, নিনি, মিঠি এবং হেমা। এই চিঠিটি অনুগুলরু আপনমানে হলে সত্য, গায়ত্রী, দীপু, সাই এবং ওম। আপনমানকর পছন্দর কথাচিত্র আজকার্জুন গীতটিকু গাইছন্তি লতা মঙ্গেশকর এবং সাবির কুমার। পৌঁছে দেউছি বন্ধু আপনমানে চাহিদা গীতটি।

0: যাই মোর পুকু সেমতি কুহ নাই তুমে বাপ তুমে সেমতি কুহ নাই
1: মুই খালি কউ নাই গো সবু মুন্ডাঙ্কর মুহরে সেই কথা কাইকি সে মিশন কু যাই সাহেব সাঙ্গে ঝগড়া কলা
0: মোর বিরসাটা সেমতি জিদখোর পিলা
1: কাইকি জেনো নেই খ্রিস্টান হেলা
0: ভারে ছটপট চিরটা দিন
1: কাইকি চালকে সবুকু খোলি করি বাহার কলা
0: মতে চাউল আনি দবার লাগি
1: কাইকি জঙ্গল জঙ্গল ঘুরুথিলা
0: ও মোর উপরে রাগ করি
1: হ্যাঁ তোর পুয়টা পাগল হয়ে গেল কর্মি
0: না না না না তুমি সেমতি কুহ নাই
1: তার কপালে আছে সে পাগল হেলা যাহার কপালে যাহাটা লেখা সেটা তো হব
0: চড়ক পড়ুছি বর্ষা ঝরুছি বিশাটা বিশাটা কাহিকে জঙ্গল জঙ্গল ঘুরুছি গো
1: মুই কেমন।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो, ए लिंक पर थी एपीके डाउनलोड करिनियो।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।
5: एप

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: পরবর্তী আধুনিক গীত গাইছেন সরিতা পণ্ডা, শিল্পীঙ্ক কণ্ঠরে অন্তর্যামী মিশ্রঙ্କ ରଚନା।